0: আবাবা কি হচ্ছে বা নীতি সাবাসা হচ্ছে বা পিলায়ও
1: দেটওয়ার্ক
0: উনটা কি রিয়াতি বা হবা ইলিরাবা উনটা কি আতা
1: দেটওয়ার্ক
0: মুজিমো ওনে আমলাইসি কাহারে উত্তিমু ইয়াইসি mere a tiba hoba bona amo bonti se hore na ka tsela jwang ka tsotlhe tse monate a re tse bosoko o tlo tsilo wa dikisa empa ya ba re le batlo kgetha tse bosoko ga ona motho ya kareng ga a tsebe gore dikholotso di dile teng leetong la ntate ata mme ka lebaka le gopolang go ba re moprofeta Johanne o re bontate ke a lengolla ka gobane letseba ke a leng
1: teng
0: mme enwa e a leng teng e sa le kalong ke o le mo tsebang o ile a rietsetsa bao re tla ipitsa ka leloko la bona
1: e
0: mme lelokong lena ya ba ditata rona ga a kena tseleng ya bophelo o ja sefate sela se o itseng a seka seja a ithumana le
1: that in case
0: hamadimwa samata ar o ho kaena ar ke nna e no more na pati
1: hallelujah
0: o ba me ke sela ar ke mang ya o bule le tsimo ro pela na
1: he wa re
0: mo sadi ke o nne le nye na am phaka re gopole goba yena motho yena enwa ya re mosadi ke o nneileng a mphakata
1: eantate
0: ga a tsowa borokong bo bogolo nnete ke o re e fuang ke bebedi
1: ntate wa
0: ke ore o re enwa ke nnama ya dinama tsaka kgatsapo aka
1: hei
0: nneta ke le bosele ke le banna re bolaya dinama ka dinama tsa rona re bolaya masapo a masapo a rona
1: heibo
0: re tshwarisa nama tsena ka dinama tsa rona di-hypertension re di utlwisa botoko re ntse re gopotswa ke moprofeta bontate ke a lengolla ka gobane letseba ya leng teng e sa le kalong enwa ya leng teng o ile a re fa maatla bontate mme le tsile maatla ano tlase le sitwa ho nka boikarabelo ke ka lebaka lena mina tlhoko a reng rona ba reng le masala morao le ikelete le tle le swele dikano seo le leng ho tsona mme ka jeno ga re letle morao ya ba re a tseba goba Jesu o re ke nna tsela mme ke le bophelo ke nna tsela mme ke le bophelo
1: halleluya
0: ga o ya katang go ntate ga e se kan ba e sete re bontsha nnete ya taba ya gore lona banna ratang basadi ba lona jwalo ka ha Kreste